শ্রোতা বন্ধু, আম কেন্দ্রর কার্যক্রম শুণুটি এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে প্রচার করছু প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি।

শ্রোতা বন্ধু শুনুথিলে প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি আকাশবাণী বারিপদা আরম্ভ করুছু যুববন্ধুমানক নিমন্তে কার্যক্রম যুববাণী। উপস্থাপনারে অছন্তি সুনিতা বেরা ও পলিনা সরখরিয়া।

শ্রোতা বন্ধু শুনন্তু, ম্যালেরিয়া নহেবার উপায়। প্রতিদিন মশারি কিংবা কীটনাশক ঔষধ উপচারিত মশারি টাণি শুয়ন্তু। গর্ভবতী ও শিশু মানে মশারি ভিতরে যেপরি নিশ্চিত শোইবে সেথিপ্রতি যত্নবান হুয়ন্তু। ঘর ভিতরে কীটনাশক সিঞ্চন পাই সিঞ্চন কর্মীঙ্কু সহযোগ করন্তু। সিঞ্চন স্থানকু 3 মাস পর্যন্ত লিপাপোছা করন্তু নাহিঁ। জ্বর হলে অতিশীঘ্র আশা কিংবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ম্যালেরিয়া পাই রক্ত পরীক্ষা করন্তু। ম্যালেরিয়া জনা পড়লে ঔষধ পুরা মাত্রায় সেবন করন্তু।

শ্রোতা বন্ধু শুণত, বর্জ্যবস্তু মুক্ত অঞ্চল অভিযান সম্পর্কে সূচনা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা হি পবিত্রতা ও সভ্যতা। তেবে আসন্তু আমঘর চারিপাখ সফা রাখিবা সহিত সর্বসাধারণ গমনাগমন, রাস্তাঘাট, কর্মক্ষেত্র, শিক্ষানুষ্ঠান ও অন্যান্য সর্বসাধারণ ব্যবহার করুথবা স্থানকু পরিষ্কার রাখিবা। অলিয়া আবর্জনা এণে তেণে ন পকাই বর্জ্যবস্তু পরিচালনা ক্ষেত্রে পকাইবা। সর্বোপরি মুক্ত ও খোলা জায়গায় অলিয়া আবর্জনা পকাইবা বন্ধ করা উচিত। তাহলে যাই আমি ও সমস্ত জীবজন্তু সুস্থ ও নিরাময় জীবনযাপন করিপারিবা। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

শ্রোতাবন্ধু শুনন্তু, বাল্যবিবাহ নিষেধ সম্পর্করে সূচনা। এতদ্বারা জনসাধারণ মানক অবগতি নিমন্তে জনাই দিয়াযাউছি কি, 21 বর্ষ বয়সর কম বয়সর পুয় তথা 18 বর্ষ বয়সর কম বয়সর ঝিওমানঙ্কর বিবাহ বাল্যবিবাহ নিষেধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তেণু যদি আপন কৌশি প্রকার বাল্যবিবাহর সূচনা পাঁতি, তেবে অতিশীঘ্র দেওমুক্ত চাইল্ড লাইন নম্বর 1098 সহিত যোগাযোগ করা অনুরোধ জনাইছন্তি জেলা শিশু সুরক্ষা অধিকারী ময়ূরভঞ্জ। সূচনাটি এতিকিরে শেষ হেলা।

শ্রোতা বন্ধু, মু মমতা, আপনার আকাশবাণী বারিপদা সহিত শুনছন্তি হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এথর গীতটি নেইছু বাজিগর চলচ্চিত্রর। গাইছন্তি শিল্পী বিনোদ রাঠোড়।